0: আপনি গুলা শুনিলে শিল্পী প্রতিমা হাজংলা একরা আধুনিক গান।
1: এলা অনুষ্ঠান আমলা শুনি আপনি গুলা শুনিবাগি পাব শিল্পী নন্দিতা হাজংলা গান্দা। আর এই গান্দা শুনিবাগি অনুরোধ জানাচ্ছে মধুপাড়া ঠিকি ওম কুণাল নেহা প্রেণা স্নেহা প্রণীত রোহিত নিত্যা আর মৃণালী।

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী নন্দিতা হাজংলা গান দা অনুষ্ঠান আগিয়া নিয়া থাকিব। এইবার অনুষ্ঠান আমলাচুরনি আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী প্রতিমা হাজংলা গান দা। আর এই গান দা শুনিবাগে অনুরোধ জানাছে বালাচান্দা থেকে গৌতম, রীনা, অপর্ণা, নিহারিকা, কাজল, মর্মরাজ,

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী প্রতিমা হাজংলা এগরা আধুনিক গান দা এলা অনুষ্ঠান নি আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী সুবল হাজংলা কণ্ঠনি আর এই গান দা শুনিবাগে অনুরোধ জানাছে জেকতল পাড়া থেকে রাজেশ কমল অমর রেণুকা অপরাজিতা প্রিয়া অঞ্জলি আর পুষ্পা।

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী সুবল হাজংলা গান দা এলা অনুষ্ঠানলা শেষ গান দা আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী স্বদেশ হাজংলা কণ্ঠনি আর এই গান দা শুনিবাগে অনুরোধ জানাছে ভালুকমারি থেকে সুটিন নীরজ বিদ্যা দিবাংশী হেমরাজ হেমন্ত প্রতিভা আর নীলম।

ইয়ান আকাশ বাণীথুরা না সীমান শিলং স্টেশনে কেউ আতাস খাওয়া পাঁচ খবরাঙ্ক খুনা সোহা সময় দাওয়া থামনি দোকানজি মিনিট শিবহা ইয়া সময় দাও না সীমাং হেরল সাংমা আর দল নিথলা নি গীতরাঙ্ক খুনা সোগেন গেটনি কাঠা বিছং রাঙরা উংএা খনাবো জিসুনি কাঠাকো রেবা এ খ্রিস্ট আসাকনা আরো মঙ্গপন গীতার উংএা আগান ফ্রাকবো ফ্লাক যাত্রাংনা।